0: soul. Come on, jump into my heart, babe. Come on, dive in my soul.
1: পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।

ছাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।